0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଶୁଣନ୍ତୁ ଆଧୁନିକ ଗୀତ। ଶିଳ୍ପୀ ବୃନ୍ଦାବନ ଖଣ୍ଡୁଆଳ ଗାଇଛନ୍ତି ବୃନ୍ଦାବନ ଜେନାଙ୍କ ରଚନାରୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে শুণন্তু পল্লীগীত। কণ্ঠশিল্পী বৃন্দাবন খণ্ডুয়াল গাইছন্তি বিষ্ণুচরণ সাহুঙ্ক রচনারু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী গীতটি শুনিবা আশিকি চলচ্চিত্ররু, শিল্পী কুমার সানু, মদন পাল রচনা, সঙ্গীত নাদিম শ্রবণ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রম শেষে শুনিবা দিল চলচ্চিত্রর গীত, শিল্পী অনুরাধা পড়ওয়াল এবং উদিত নারায়ণ, আনন্দ বক্সিং সঙ্গীত নির্দেশনার সমীরঙ্ ରଚନା।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রম শেষে নিজস্ব সঙ্গীত নির্দেশনার শিল্পী রাম শঙ্কর, গীত রচনা ভৈরব অরুণ।

0: ইতি বৈঠক রেলা দিনে বন্দার বাতি একা দরাই করে আইলাসনি যে
1: বর্ষা দিন আইলা কি নাই জাগর থিবার আছে খাইবা ফিবা
0: আরে নইলে ওল টপলা টপলা খাদি মন খাইবার আছে আই বাসি ভাত আর পেজ মন ন খাইবার আরে সবটু কাইটা কইবি বললে তোকে আজকাল ছাতি মন বাড়ছি কি নাই সেটা কেনটা চিনা পড়ছি যে
1: সেটা বললে সে তলবাটে খালিয়া খালিয়া রিসি
0: সত্যি কি
1: ডবলারিলে তলবাটে সে চাতা পার রিসি যে তার ভিতর বাটে ডবলা আছে বললে সেটা বল চাতি বল জানবু
0: আলে আলে
1: যদি কালিয়া আছে বলে বায়া বাউড়ি পারে বলছো তুই
0: সত্যি কি
1: হ্যাঁ
0: বললে লা কই দিল ইয়ে দে তুই কইলা পরে আজকালি হলো বল বল খাদি মন খাইবার আছে বলে হজম নাই ফুনি তো বর্ষা
1: নাই নাই নাই গরম বাড়ি
0: আরে মামা আজকালি কেরদাই পানি পবন উঠি আইলা নি আই গড়গড়ি বিজলি পরাটা মারলা নি
1: দেখলুস নি কই বিজি হয়ে রাইলি আছি আতে আরে
0: বিজলু আছু যে কোন তিমিসা গলা দেয় অধিক পবন বর্ষা কাইটা হলে কোন এলে কোন ঘরে কি কোন তিমিসা রই যিবার
1: গত তলে গিলে মরবার
0: ইচ্ছা আই বিজলি পরাটা পড়ছি বলে মরবা কেছি কি নাই
1: সব সব
0: আমার জাগ্রতা কা আমার জীবনকে বঁচাই করে রাখছি আলে আসু আসু এতকি বকর বকর এলাইনি বলবা ভাই বইনি মন এই বর্ষা কে তুই বিজি করে আইলো আছিস কি না বড়িয়া গীত গোটে শুনে দেবি হ্যাঁ।

0: Me ciclo su mapa no
1: hay. Le su bor saca. Ki nai.
0: Ay ay ay. Ale toki. Ye de goto bata jaidli si bolus.
1: Kon bate?
0: Ye hata bate.
1: Bondar jairelus.
0: Nai nai nai nai. Bulu baga bulu baga jaidli. Bulu baga. City goto over chor patta dekli bolus. Se egri khaltar bolu bhai khai dal je chas kor bolu.
1: Oy oy oy.
0: Se sarkar suvidha khai gai ta aji gele ta sarbila. Khai gai suvidha ache. Se manai bujaila ache al sunbe ale.
1: Ale ale.
2: Babu dwar lago.
3: Dwar dwar babu.
2: Babu tomar nau kai nau.
3: মোর নাম শৈলেন্দ্র কুমার মহান্তি করিলে
2: কাইটা খোলাস নি আরি খুন্তি রিলাস নি সনে কই দিয়াস
3: না মুই কটপাড়ি লগে একা চাষ করবি আছি যে ধান করবি আছি আরি ডাঁডা করবি আছি কিন্তু পাক ডাল খাইলা পরা বাঙা ভেজি মিশা কিনকিলা করবি আছি কটলি গছ মিশা কেতে লগাইলি আছি কাইসে নড়িয়া গছ মিশা লগাইলি আছি আর গেন্দু ফুল মিশা করলি আছি মোর গোটে ছোট বাড়ি আছে হাইকি বোরওয়েল গোটে করলু অছু সরকার হিসাব মানে বোরওয়েল আনে মিশা সরকার বোরওয়েল হিসাব মিলল আছে হাইকি মোটর লাগাই করে গোটে করলি আছে আর গোটে মোটর যে মুই নিজে করিলি এটা বেশি দিন হয়ে গেল এটা
2: আলে বাবু তুমি খালি চাষবাস কি আগে তু কাই করতে সরি
3: আগ তু তো চাকরি করতে কৃষি বিভাগে অবসর হয়েকি রিটায়ার হয়ে গেলি বে এবে মোর ফার্ম মানে মোর গোটে ফার্ম আছে দুই একরা ভিতরে গোটে ফার্ম করলি আছি এবে চাকরি সরলা পরে মিশা আমার যেত কষা গুমডা কাইছে কটপাড়ি ভিতরে মিশা চাকরি চাকরি করতে রিলি তো আই তাকে মনে হয় ভাই কাই কাইটা হলা বলে কিড়া মাকড়া হলা কি খতকুতা কেতে পকাইবার আই কেমটা করবার পচারলে তাকে সাং দিয়ে আছি আর মোবাইল আনে মিশা পঠাইলে হোয়াটসঅ্যাপ আনে চিত্র পঠাইলে দেখি সাং দিয়ে আছি আর লড়া পড়লা বলে এবে মিশা মুই যাবি আছি মুই সরকার তো পেনশন মকে দেইছি আছে তাই ভিতরে দুই তিন হাজার খরচা করি তেল পকাইকি মিশা যাইকি চাষি ভাবে যাবি আছি এবে মিশা আই সেবা চাল্লা
2: বড়িয়া বড়িয়া কথা কইলাস বাবু আর তো তুমি এগ্রি কালচার আমার চাষবাস উপরে জানি রিসা মুই জিনিস পাতার বি রেডিও শুনবা ভাই বই নিম ছন বুঝাই দেবাস এবি আমি বেড়া চাষবাস করলে বেড়াই কাই কাই সুবিধা মন সরকার দেলানি
3: সরকার তো ভগবান ধর্মে বহুত সুবিধা দেলা আছে কাইছে বিহন মানে ধান বিহন মাগিয়া বিহন এসব মিলছে আছে ধনচা মিশা মিলছে আছে ধনচা করলে বড়িয়া খত হইছি বলি কি দেবে হাইটা সাবসিডি আনে মিলছে আছে মাত্র আগতু হাইটা ধনচা ধান ঘেনলা বেড়ু সবু ডাবু আমকে বাঁধাকে পড়ছি বাঁধাকে পড়লা পরে তারপরে সাবসিডি পয়সা আর লেম টিকি আইছি আমি আর ধান বলে এবে কাই হলা সরকার ধান আমি করতে রিলু এবে তো কাই কাই হাইব্রিড মানে কাই কাই মানে ধান ভারি আইলা হাইটা ইতি আইতি লগাইবাটা বলি পাতল লগাইবার বলি কি জানবা জানলা কি সবু লগাইব সাইবাটে ভিড় লাইবে মাত্র হাইকি বিয়ান বত কিড়া মাকড়া টিকে জবর লাগছি খর্চা মিশা জবর হয়েছি সরকার ধান আনে করলে এত কিড়া মাকড়া না লাগে একটা মিশা হয়েছি হাই যতন হাইব্রিড কি যেমন যতন করবো আছু আমার সরকার ধান মিশা এমনি যত্ন করলে পাচি আইছি এটা এটা লোক না জানে যদি যেমনি যতন করবো আছে তাকে ইতি মিশে যতন করলে পাচি আইছি
2: তাহলে আর কি সুবিধা আছে বাবু
3: আর এবে কাজ করবার কাজে আগে তো বলে বই সঙ্গে আমি করতে রিলু নাঙ্গর লগাই তেলু কাপড় মারতে রিলু পাঠা মারতে রিলু এবে আর কাইছে লোক অসুবিধা হয়ে গেল চরেবা লোক না মিলে এমনি কত অসুবিধা হয়ে যাক বেশি লোক ছাড়ি দেলা এবে ট্রাক্টর আনে কাদ করবে এটা এবে সরকারি হিসাবে মিশা ট্রাক্টর ঘেনলে মিশা তাই ভিতরে আছে নব্বই হাজার লাগলে সাবসিডি দেবে আর পাওয়ার টিভি ঘেনলে মিশা এই ভিতরে মিশা সাবসিডি দেবে আর এবে মুই ডান্ডা করলি আছি ডান্ডাকে কড়া কুড়ি করবা পাই লোক না মিলে হাইটা কাজে পাওয়ার উইডার দুইটা কমাই দিয়েছি মুই আর লোক মিশা সাংকেরি ঘিনে দিলি আছি বেশি লোকে পাওয়ার উইডার মিশা তাই মিশা সাবসিডি আছে মাত্র আগে কাই যাতে লাগি সাবসিডি কাটি কি তোমাকে মিলতে রেলা এবে আর এমতি নাই নি সে ডাবু সবু বান্ধাবার বান্ধলে তাকে জমক কেটাই দেবাই আর ফিট ফ্যাট করে দেয় কেমতি চলাইবাটা শিখাই দেবাই কোম্পানিওয়ালা উনি আসিকি শিখাই দেবাই তারপরে ডাবু গোটে পনেরো দিন ভিতরে যেতকি সাবসিডি মিলবা কথা আমি গুলেন টিকি ভারি আইসি বেশি সুবিধা করলে
2: পানি পাই কাই কাই সুবিধা খোলাই নি নাই
3: পানি কাজে বলে গোটে সারফেল সারফেস লিফ্ট বলি আছে তোমার নদী আছে কি ঝর্ণা আছে তাই লগলে উঠেই কি নেবা কাজে বলি এগারোটি একটি ভিতরে হাইতি হয়েছি হাইতি মানে পাঁচ এচপি মোটর মিশা লগাই কি পানি জপাই কইছি এটা গোটক আছে আর গোটে বোরওয়েল বালাটা এটা লিফ্ট ইরিগেশন ডিপার্টমেন্ট বালা করবে এটা এটা কু সাদা লোক কোড়ি হাজার লেখা বাঁধলু আছু আর আদিবাসী লোক যা কি বিপিএল আছে এটা মানুষ দশ হাজার বাঁধলে হয়েছে আছে এটা বাঁধলে এই হিসাবে সরকার এবার সবুর নাম লেখি নিয়েছি আমার ডাবুড়া বাঁধবো